হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম গীতাঞ্জলি কার্যক্রম প্রথম গীতটি নিচু রামতারি গঙ্গা মেলি কথাচিত্র শিল্পী সুরেশ ওয়াকর।

দ্যাট ইজ নট দি মোটিভ, দ্যাট ইজ নট দি অ্যাটিটিউড, এ মনোভাব নুহ। মনোভাব হচ্ছে কেন্দ্র সরকারের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর যে মহিলা মানে রোষে কলাবেলে অন্তত ঘাঁটি সন্তুড়ি হবে না, ঝাড় বুহা পরিশ্রম করবে না, কাঠ আনবাই তা চিন্তা করা পড়ব না, কাঠ আনবাই জঙ্গল কু যা পড়বে না, জীবন কু বাজি বইকি ঘর হাত পাঁতরে এল পি সিলিন্ডার পৌঁছব। তেমন এই যে উজ্জ্বলা যোজনা, এ তো হচ্ছে ভাবছি এই যে শতাব্দী সব মহিলা মানুষ বিকাশ সবুঠ বড় কথা কোটা না, সে হচ্ছে এল পি সিলিন্ডার যোগাইব। এবং ওড়শা এক্ষেত্রে পাখাপাখি 24 লক্ষ মহিলা ওড়শা বার্ষিক 6,000 টাকা মিলি আপনার তার কৃষি কর্মক তুলে তার ইনসেটিভ ভাবে কৃষি কার্য আগক বড়াই নেওয়া বর্ষক 6,000 রাষ্ট্রর নির্মাণ ক্ষেত্রে সে যোগদানটা আমি সুনিশ্চিত করা হব। তেমন

0: শ্রোতা বন্ধু নমস্কার, আরম্ভ করছু আজর বিশেষ কার্যক্রম বিকাশর বারবর্ষ উপস্থাপনার মু ডক্টর রামকৃষ্ণ সাহু। আপনার জাঁতি আমার প্রিয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি যাহা সংকল্প নিয়ে তাহা সিদ্ধান্তে পরিপ্রকাশ করছেন। এই পরিপ্রেক্ষীতে আসন্তু আলোচনা করা সিনিয়র জর্নালিস্ট তথা পলিটিক্যাল এনালিস্ট শ্রী অজিত কুমার সাহু মহোদয় সহ। শুনিলে তো শ্রোতা বন্ধু, শ্রী অজিত কুমার সাহু
1: আপনি যদি দেখবে পাখাপাখি 2 লক্ষ অধিক মহিলা এক্ষেত্রে আপন মানে মহিলা মানে পরিবার এক্ষেত্রে উপকৃত হয়েছেন। মহিলা মানুষ
2: মূলমন্ত্র কার্যক্রম উপস্থাপন করতে রামকৃষ্ণ সাহু।

শ্রোতবন্ধু শুনলি নাট্যধারা ক্রমে রাধা প্রেমলীলার চতুর্থ ভাগ পরিবেশন কলে রামচন্দ্র।

0: শ্রোতা বন্ধু, এর সেলা কৃষি সংস্থা কার্যক্রম বর্তমান প্রচার করছু কেতুটি হিন্দি এবং ওড়িয়া কথায় তুকিত।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এটা স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেথিপাই মু সেথিপলে মোর বিশ্বাস রাখিতে এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহায়। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দেওয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আরে মিস্টার আইয়া, আপনার ঘর তো 1970 সে বানা হ্যায় না, আজ ভি ইতনা স্ট্রং কেসে হ্যায়?
5: সিম্পল হ্যায় তব ভি ভরোসা থা অর আজ ভি হ্যায়। চেটিনাট সিমেন্ট পর
6: মজবুতি জো সালোন এক পেড় হি হোতা চলে। চেটিনাট সিমেন্ট কা সুপার গ্রেড সিমেন্ট 64 সালো কি বুনিয়া কে সাথ। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এটা স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই সেতেবেলে মোর বিশ্বাস রাখিতে এবং আজ মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দেওয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

শ্রোতা বন্ধু, শুনলে কেতুটি ওড়িয়া চলচ্চিত্র গীত। বর্তমানে শুনন্তু কেতুটি ওড়িয়া অ্যালবম গীত। কণ্ঠদান করছেন রতিকান্ত সত্যপতি।

শ্রোতা বন্ধু শুনলে রতিকান্ত চক্রবর্তীঙ্কর কণ্ঠরে এতটি ওড়িয়া অ্যালবম গীত। সময় বর্তমান স্টুডিওটি 8:45 হওয়া যাচ্ছি। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা রেলে কুচু আকাশবাণী দিল্লি।